ahoɔden wom wɔnya nya aduɔ wɔtwe ahoɔden ɛwom ara kwa ɛno nti ne sɛm ne sɛ woyi w'ani a na asɛ na wonyi w'ani ɛwɔ wɔn so yi na ɛkyerɛ sɛ wɔ nneɛma papa bi ɛde ma wɔn ara ɛno nti yɛserɛ o onyame nea ɛdi kan ma wɔn apɔmu sɛnea wɔn awurade kɔ so na ma wɔn apɔmuden afei yɛn ayɛ nipa yi obi a ɔne ɛda ne koma so ɛno nti nea wɔn abɔ wo mpae no wɔhwɛ wo kwa no ɔpɛ wia na anadwo yi berɛ ɛte sɛ awurade yɛfa ma wɔn daa afei wo nhyira a ɛboro adwene nyinaa so no ɛno na yɛserɛ ɛde ma wɔn wɔkɔda a fa wo nkɔre taban fa kata wɔn so wɔsɔre na wɔrebue a de wɔn anim kan na bɔ wɔn kyi dɔm na nneɛma nyinaa mu no yɛn aka sɛ ampa wɔn a wɔde wɔn ho to wo so na ade nyinaa di boa wɔn ɛne wie wɔ yie yɛda wase ɛma yɛ mama nom wɔ wo nyame agya ɔba ɛne wo nkronkrodeɛ mu amen amen. I'm going to show you